0: that no BJP worker was involved and alleging that TMC's own people could be behind the vandalism. Meanwhile, the Kolkata police has now arrested as many as six people in the case. The political identities of the accused are yet to be ascertained.
1: কালকে আমাদের আইটি অফিসে মধ্যরাতে বিজেপি গুন্ডাদের পাঠিয়ে লজ্জা করে না আপনাদের? কেন আমাদের কম্পিউটার লুট করেছেন? কেন আমাদের অফিসিয়াল কাগজপত্র, আমাদের দলিল থেকে শুরু করে আমাদের রেকর্ড থেকে শুরু করে সবকিছু তছনছ করেছেন? সমস্ত আমাদের চারজনকে ভেতরে ট্র্যাপ করে রেখে দিয়েছিলেন, আটকে রেখে দিয়েছিলেন, টর্চার করেছেন, আর টোটালটা ভাঙচুর করেছেন নাকের ডগায় শেক্সপিয়ার পিএস।
2: দেখিয়ে আজ ক্যামাক স্ট্রিট মে हमारा जो पार्टी ऑफिस है, अभिषेक जी का जो पार्टी ऑफिस है, वहाँ पर क्लियर केस ऑफ प्लान्ड ऑर्गेनाइज्ड डिकॉयटी। वो जो गुंस ऑफ सम सेंड बाय सम पार्टीज, ये बाहर से गुंडा आ रहा है, सीसीटीवी फुटेज क्लियर है, ये क्या चल रहा है? ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया, गवर्नर ऑफ वेस्ट बंगाल, तो देखना चाहिए बंगाल में ये क्या हो रहा है। पूरा जंगल राज चल रहा है और पुलिस पूरा बायस्ड है।
3: द डिस्टर्बिंग एंड सिस्टमैटिक मिसयूज ऑफ द पुलिस बाय द बीजेपी गवर्नमेंट इन बंगाल, व्हाट हैपेंड दिस मॉर्निंग वाज ओपन लॉलेसनेस। लुक एट द वीडियो फुटेज फ्रॉम 4:30 इन द मॉर्निंग। फॉर 4 मंथ्स दिस इज गॉट फ्रॉम बैड टू वर्स। TMC workers are being targeted by the police across the state. Party offices are being vandalized. Police are following no rules. Police are acting as openly as BJP cadre. There's utter lawlessness here. In this situation, we've written to the President of India and the Trinamool Congress have written to the Governor of West Bengal, President and the Governor, seeking an urgent appointment of a Trinamool Congress delegation to discuss the disturbing situation in Bengal. The letters were sent this morning.
4: BJP কার্যকর্তাদের একটা বিচারধারায় চলে। বিজেপিকে কখনো তৃণমূলের মতন ভাবার উচিত নয়। আর তৃণমূল এত ছোট ছোট তৃণমূল স্তরে বিভক্ত হয়ে গেছে, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আরো কালীঘাট তৃণমূল, কি কি সব তৃণমূলে বিভক্ত হয়ে গেছে, তারা তারা একে অপরের উপর অ্যাটাক করছে। উনি সিম্প্যাথি নেওয়ার জন্য এটা করছেন এবং কোনোভাবে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর মধ্যে জড়িত থাকতে পারে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি।
5: আর আজকে সব বড় কথা হচ্ছে ক্যামাক সিটে অভিষেক ব্যানার্জি পরিকল্পিতভাবে ওখান থেকে ফাইল আর কাগজ সরানোর জন্য একটা নাটকের প্লট তৈরি করে বিজেপির ওপর দোষারোপ করছে। বিজেপির অত সময় নেই যে কারো অফিসে গিয়ে জঞ্জাল সেখানে দেখা পরিষ্কার।
0: All right, tracking some more updates coming in, and this time from Maharashtra. Maharashtra's FTA is now tightening its food safety crackdown, with pan masala advertisements and festival-related food adulteration both coming under the scanner. Maharashtra's FTA Commissioner Tukaram Munde says notices have been issued to as many as 3 celebrities over pan masala advertisements. 2 of these celebrities have already, in fact, even submitted their responses, while the FTA is processing the replies further. But the FTA's crackdown is not limited to just pan masala. The department is now putting in a place an annual festival-linked food inspection calendar covering entire year instead of issuing separate orders for individual festivals.
6: तीनों को दिया था, दो का reply आया है, एक का बाकी है, we are processing it further. मैं अभी exam नहीं किया अभी तक, वो अभी आया, दो दिन पहले आया है. So मेरा officer please understand that notice is issued by the assistant commissioner. So reply उनको आया है, तो पहले examine करेंगे, they will discuss and the further course will be taken.
7: FDA Maharashtra is issuing a permanent festival enforcement calendar and issuing a standing order about food safety measures to be taken during festival season across board throughout the year. So we have created a calendar, and the major features of this standing order are: it's a single comprehensive standing order for all festivals, celebrations, fairs, urus, and religious observations of the throughout the year. No separate order henceforth will be issued in the state of Maharashtra. This is permanent.
0: Well, YY, which is one of the most popular instant noodle brands, is now under the scandal.